আছে, কামি উরাই নস পে আসায় কাঞ্জ পে গারে নেবাতাং আর পোয়ায় আনুয়ান তোয়ায় মা নে আকুই রোয়া পাশায় কাঙি রো আর